পাগল ভাই সাকে নবীন কে ভট্টরাই হাজার নবীন কে ভট্টরাইকো ইয়ো গীতকো সাথ সাথমা হামি কার্যক্রমকো দোস্রো ঘন্টাকো অন্ততির আইপুগ্যাউ র ব্রুনাইকো সময় দেখেরা বিহানকো 9 বাজনকো লাগি 4:30 মিনিট বাকি রয়েকো ছ র কার্যক্রমকো ইয়ো দোস্রো ঘন্টালাই অব সমাপন গর্নে তরখরমা ছু সবিন রায় এন্ড দ্য ফ্যারোকো গীতবাট রফতার এনজয়

ওই ঝুমা ঝুমা ঝুমকাওয়ালি মিটে গীত আমরা শুনিয়াও প্রমোদ খরেল স্বরমা সময় বেলুকী ৬:১০ গেছে রাত ১১ বজনক অব ৫ মাত্র বাকি রয়েছে ব্রুনাই বিহান ১:১০ গো বিএফবিএস গরকা রেডিও আজ সাজ কার্যক্রম গোধুলী থার্ড আওয়ার হুন্ছ তাই পুন কার্যক্রম স্বাগত গর্দছু ম রূপা রানা হাজার আমি কার্যক্রম দোসরো ঘন্টা বিশেষ করে ফুটবল বিষয় থাকে চর্চা গে আজ নেপাল ফুটবল সঙ্গসঙ্গে গোর্খা ব্রিগেড ভনৌন ব্রিগেড গোর্খা স্পোর্টিং ইভেন্ট হো নেপাল কপ প্রিমিয়ার লিগ জস্ত একদম হাই স্পোর্টস গোর্খা ব্রিগেড একদম বড়ি তহলকা মচিছ শ্রোতা সায়দ ইহার মধ্যে কতলে হংকং নেপাল কপ বিষয় কুরাকানি গর্নে হংকং তীর তো ঝান অত্যাধিক মাত্রামা সবাই বটালিয়ন কা দাজুভাই দিদি বহিনী গে একদম রমাইলো গর্নে চলন পনি থিও অইলে পনি তেস্তাই ছ যদি তপাইহরুলে পনি ইয়ো নেপাল কপ ফাইনাল ম্যাচ হেরন চাহানু হুন্ছ ভনে শনিবার ৪ জুলাই মা কুইন্স এভিনিউ ওল্ড সার্ট কো ফুটবল গ্রাউন্ড মা আউন সক্নুহুনেছ শ্রোতা র তো ভন্দা অগাড়ি কো সেমি ফাইনাল ভনে বুধবার ১৭ জুন হুদেছ রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডার্স সময় বিহান ৯:৩০ শুরু হুনেছ ফার্স্ট সেমি ফাইনাল ম্যাচ কুইন্স গোর্খা সিগনাল ভার্সেস গোর্খা আর্ক সপোর্ট বটালিয়ন বেস হুনেছ বিহান ৯:৩০ ৫:১১ অনে তেইস পছি ভনে সেকেন্ড সেমি ফাইনাল ওয়ান আর্জার ভার্সেস জিএসপিএস বেস হুনেছ দিন ২ কিক অফ হো ওকে অনে তেস্তে গড়ি ফাইনাল ভনে শনিবার ৪ জুলাই কুইন্স এভিনিউ ওল্ড সার্ট হুদেছ ইয়ো গোর্খা কপ ভয় স্থান হুনেছ শ্রোতা রিস দিন তপাইহরুলে বিহান কাঠমান্ডু কপ পনি হেরন সক্নুহুনেছ কাঠমান্ডু কপ ফাইনাল হুনেছ শ্রোতা জসমা গ্রুপ এ বাট কিউজিএলআর ভার্সেস আর্জিআর অনে গ্রুপ বি বাট কিউজি ভার্সেস কিউজি সিগনালস ম্যাচ পছি ফেরি ফাইনাল ম্যাচ পনি তপাইহরুলে হেরন সক্নুহুনেছ বিহান ১০ দুবই পিসমা খেল শুরু হুনেছ কাঠমান্ডু কপ চাই ভেটরানহরুকো হো যো গোর্খা ব্রিগেড বাট রিটায়ার্ড হুনুভয় উহাঁহরুলে খেলন সক্নুহুনেছ অনে তেস্তে গরি উইমেন্স ভলিবল কম্পিটিশন পনি হুন গইরহেকো ছ সোই দিনমা র গোর্খা ব্রিগেড কো ইয়ো স্পোর্টিং ইভেন্টমা উইমেন্স ভলিবল কম্পিটিশন একদমই বড় গজবকো হুন্ছ সায়দ তপাইহরুলে পনি এনজয় গর্নুভয়েকো ছ হোলা র এইস পটক ভনে গ্রুপ এ বাট জিএসপিএস অনে কুইন্স গোর্খা ইঞ্জিনিয়ার কিউওজিএলআর গ্রুপ এ মা পরেকা ছন ভনে গ্রুপ বি মা গোর্খা কম্পানি ক্যাট্রিক অনে কেজিএ অনে জিএসএস গোর্খা কম্পানি সিটাং অনে গ্রুপ সি মা ভনে ওয়ান আর্জার লেডিস কিউজি সিগনালস লেডিস গোর্খা আর্ক বটালিয়ন লেডিস কম্পিটিশন হুনেছ বিহান ৯:০০ নাই কুইন্স এভিনিউ অল্ডসার্ট তপাইহর শনিবার ৪ জুলাই আউন সক্নুহুনেছ শ্রোতা অনে ইয়ে তো ভয় ফুটবল ভলিবল বিষয় ত্যাঁ থুপ্রাই স্টল রহনেছেন তপাইহরলা আবশ্যক পড়ে স্টল যা তাইলে ভেট্ন পড়ে মানিস জস্ত কি মোগেজ অনে অন্য বিভিন্ন বিভিন্ন কিসিম স্টল রহনেছেন অনে তেস্তে গড়ি গোর্খা ওয়েলফেয়ার ট্রস্ট স্টল রয়েছে গোর্খা ওয়েলফেয়ার ট্রস্ট দেখি লিখে অন্য বিভিন্ন কিসিম জস্ত কি তাই দৈনিক রূপে চাইনে শাড়ি ব্লাউজ লুঙ্গি চাইছ ভাবে তেস্তা স্টল প্রশস্ত মাত্রামা রহনেছেন অনে তো তপাইহরুকা পুরানা সাথীহরু পল্টনকা পুরানা সাথীহরু দিদি বহিনীহরু আফন্তজনহরু হাইন উহাঁহরুলাই পনি তপাইহরুলে ভেট্ন সক্নুহুনেছ কাইলেকাই ঘরমা বোলাউন নসকিনে অবস্থা টাড়া হাইন আউন নসকিনে জান নসকিনে স্থিতি ছ ভনে পনি তপাইহরু কুইন্স এভিনিউ ওল্ড সার্টমা আয়ের পনি ভেটঘাট গর্ন সক্নুহুনেছ রমাইলা কুরাহরু অনে জিন্দগীকা রমাইলা ছড়হরুলাই অজ নজিকবাট আত্মসাত গর্ন সক্নুহুনে ইয়ো দিন হো শ্রোতা নেপাল কপ বিষয় ওকে আমি কুরাকানি গিয়ে শনিবার ৪ জুলাই দিন নেপাল কপ ফাইনাল ম্যাচ অনে তেস্তে গড়ি কাঠমান্ডু কপ র
वुमेन्स भलिबल कम्पिटिसनको पनि गोर्खा ब्रिगेडका विभिन्न युनिटबाट लेडिजहरूको भलिबल पनि निकै रोचक हुनेछ. ओके, आउनु होला. अहिलेको लागि भने म तपाईँलाई अर्को एउटा मिठो गीत सुनाउँछु है, मैले माया ओए मैले माया गरेकै हो भन्ने बोलको गीत छ. यो गीतमा स्वर भर्ने कलाकार विमल राज छेत्री र लक्ष्मी मल्ल.